আদি থিয়া কাম্বালুঙ্গে তেরেং আল্লাহ হাসাই একলাঙ্গে রসুলায় খিয়া মন্তেরে সালেহ আমল কুরা বে খাম্বালকা এ বে খাম্বালেগ্গে ধর্ম তিমন রসকলাঙ্গে দেগুনয় দেব্বা হসীমে আদি তিমন রসকলাঙ্গে এ বে খাম্বালকা সুয়ারু গেগা দিলতি দেব্বুমে তৈয়ার করবীমে।

0: الرجس أهل البيت ويطهركم تطهيرا.
1: আদি থিয়া কাম্বালুং, থিয়া কাম্বালুং গে গেতাহু গাতি বেশ, ইহু গে জাহিলি জামান গে জিনাতুং, থিয়া কাম্বালুং জিনাত তেরিন ওয়াহুশ কামে। আদি থিয়া কাম্বালুং নামাজ কায়েম কুরাশ, আদি থিয়া কাম্বালুং যাকাত দেশ, আদি আল্লাহাই একলাং গে রাসূলায়, থিয়া কাম্বালুং কিয়ামাম ওয়াশ, এ আহলু বাইতুন নেব, আল্লাহ ইরাদা কুরাব্বা কাং কাশাবারি, ফুরিহামা তাহির কুরেবুমাকুম, তিয়াবা মিহুন তাহির কুরেবুমাশে।

আল্লাহ খাং হিঙ্গেবি গতে আদি আল্লাহ খাং হিঙ্গওয়া গত বাদলেং আন্নাতি খালেগে ফানাকা ফেনে ওয়াডে নুগন্নওয়ানিতে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এই নামাজকে সবম আরগমেন্না উখরাবি হায়াং হাসিল করমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল করমা বেস হিভর লিবিগেন দাকামে

হামাকাশাবারং আল্লাহকে রসুলাগে কিবাগা তিয়াবা মিহুন্নার রিবেথি বেগিমবা নমুনায় বি এই আল্লাহকে ধর্মায় আখিরতকে সওয়াবং এদে আদি গিনা গিনেং আল্লাহ হান্দমা কুরা খামগাওয়া মিহাকাশে।

ফিরবে মিহুম এওরেঙ্গে রুড়িবের খামায় আল্লাহ এওরেন রদ্দ করবে এওরেন নাকাং এভেস হেভেন নুলিবুনে আদি আল্লাহ মুমিনুন না হাঙ্গুরাম করুম ফুদ্দাওয়া দেব্যাফি এবাহি এওরেন গাদা হাঙ্গুরামায় নুখং এখান নেমিজ্জে আদি আল্লাহি বার বেরিবন্ত আজিজ বন্ত রসকলাঙ্গে খামগাবে।

আদি থিয়া কাম্বালুঙ্গে তেরেং আল্লাহ হাসায় একলাঙ্গে রসুলায় খিয়া মন্তেরে সালেহ আমল কুরা বে কাম্বালকা এ বে কাম্বালেগ্গে ধর্ম তিমন রসকলাঙ্গে দেগুনয়া দেব্বা হসীমে আদি তিমন রসকলাঙ্গে এ বে কাম্বালকা টকা সুয়ারু গেগা দিলতি দেব্বুমে তৈয়ার করবীমে।

0: عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا.
1: আদি থিয়া কাম্বালুং থিয়া কাম্বালুং গে গেতাউ গাতি বেশ ইহু গে জাহিলি জামান গে জিনাতুং থিয়া কাম্বালুং জিনাত তেরিন ওয়াহুশ কামে. আদি থিয়া কাম্বালুং নামাজ কায়েম কুরাশ আদি থিয়া কাম্বালুং যাকাত দেশ আদি আল্লাহাই একলাঙ্গ রসুলায় থিয়া কাম্বালুং খিয়ামম ওয়াশ এ আহলু বাইতুন নে আল্লাহ ইরাদা কুরাব্বা কাং কাশাবরি তিয়াবা মিহুঙ্গে কিবেন ফাফাত দুরু কুরব্বা ফুরিহামা তাহির কুরেবুমাকুম তিয়াবা মিহুন তাহির কুরেবুমাশে.

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি ইনামাদ গোয়ালেবে থানুগা ইনামাদ আদা করুম বরম মুহিম আলকামে নামাদ ফরু নামাদুগে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতি রিওয়াশ জেবামিহুগে নবিয়াগে সুন্নতে কি এই জেবামিহুগে নবিয়ায় সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগিম ভে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস তেবওয়াফা ওয়াগুতা মিসকিতুগা এ আলোকান আদা করা হুশকামে জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়তা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদু কোরাকম ওয়ানামা তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুম গে নবিয়াগে আমুরফলা একলেগ ফানুগে হিদায়াতা একলেগ ফানুগে সুন্নতা খিলাফে ফে তিয়াবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকম ওয়ানামা তিয়াবামিহুম মাগফুরে দিজ্জে খান্ড এলিগেন হুরি মুনাফিগ কোমেনুই ফরুল নামাদুগে জামাআতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবি বেকলুঙ্গে বিষ্ণুফুড়ু এবেকলু মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকত দেববা তরবিয়ত করববা ফাওয়া গই এহেন কামুন এবেকলু বিষ্ণু ওয়াডা গন্নওয়ানি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা করমট্টাকা এ গোয়ালেবে মিসকিতেগ্গে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগ্গা এ নামাদু আদানু করমকি এই মুনাফিকুমগে সিফা এমিহে কিবাগা পুরি কামুগে হেগগুতু কদরেন আউগুমেন্না ফিনিফেন নুয়ে এবে কানুন ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়া তিবে এহেমবেগে একলে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুম বিদাড়ওয়ানি মিহে কু ফিরু কিফাওয়েস নুয়তা দেমিহে গি আতলফ করেবিগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউন হুটে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: আসসালামু আলাইকুম মুসাফুম ফিলাওয়ালগে প্রোগ্রামটা শাওগুইরি কামাকো ডসমুগিন দবা এমিহা ফরাতকা মারহাবা দন্নবা মিয়াদু এস প্রোগ্রাম আইকি মিবতল কলি অলগন নাফিজ আব্দুর রশিদ মুসাফুম ফিলাওয়ালগে প্রোগ্রাম তং অলগন মেন কুরিয়া মিগেন্দনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোলি কুরআনা দিবি রাজ্যেগে আডুকুলিগিন মিয়াদুগে প্রোগ্রামগা দরবরুঙ্গ গুতগো বাবেরিমানি মারিয়াম মুনিসা আমনাত আনান আদি আয়েশা ত্রিফা ফিলাওয়াল নঙ্গবা দেবাণী আল উস্তাজা মারিয়াম জাহিরা
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
1: মুসহাফুম ফিলাওয়ালগে মিয়াদুগে প্রোগ্রাম গাদারি ওয়ারুন কিয়াওয়ানি সূরাতুন নাহলগে নুয়াদিহ আবওয়ান আয়াতুন ফেশিগেন সতেক দেওয়ান আয়াতুগে নিয়ালা মিয়াদুস এমে ফুরতম মুদাররিস ফিলাওয়ালু নাগাদেনং রঙ্গলং আডু হান্তি বেথুরি হাদারি ওয়ারুন বেস

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলেগফান রুসুল লভি আবু হুরায়রা তুগফান কিবাইং রিওয়াগমবে একলেগফান বিদালবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমং কলেগফান গ ফুরান ফুল একলাঙ্গ ইয়াদ কুদরত পুলগাওয়া কলাঙ্গ জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবামি হুম ঈমান ওয়জ্জমা দান দেন তেবামি হুন স্বর্গ নওদবে হুটে আদি তেবামি হুম একক অনক কুদকে লোব ওয়জ্জমা দান দেন তেবামি হুম ঈমান বিকমগ নুয়া হুটে তেবামি হুম একমে কফিনামা তেবামি হুম এবয়কু অনিবয়ক লোব ওয়তিকং উফদিদান কামে তিমংকলে ফানু বিদাল ওয়দেবং হিয়ে তেবামি হুম এবয়কু অনিবয়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমকু অনি মুসলিমকা বদলুয়া হিন্দু সালাম কুরুমকি আদে কমগ হদাশ

ফুল কো এগে মাচ্চান আমার লোক আমি হংকামুগা আউন মেং এম মেন লেব দেব আন হাফতা গাবিস মিফাদা মুলিং আ মাউদু আকা কিগা ইসলামী দিরুলুগে মি প্রোগ্রাম আগা ইকুগা বদ্দল কলুমগে উম্মীদুগা ওয়াকিবেলাং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।